পড়ি নুকে হে ভগবান পেরী সোহনী জুতি পাই হবে সোহনা সুট পায়া হবে ঘর অনাজ ভি হবে গাঁ তে মজ ভি হবে কিধরে আনা যানা পে যাবে তে পেদল তুর কে যা ফির আদমি চঙ্গা নী লগদ কপড়ে চঙ্গে পায়ে হন তে তুরিয়া যাবে পেদল চঙ্গা নী লগদ আনা যানা ভি পেন্দ দূর ইস করকে কৃপা কর এক তাজন তুরি চঙ্গেরি এক সোহনী জি ঘোড়ি ভি দে তাকে কিধরে আনা যানা হবে তা ও সফর মে সফ